ইসলামী শরিয়াতকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুং একলাঙ্গে ফুরিহমুগুতুগা আলুবেতিউমটকা তাবাউম রুহিবডিগিং খান্ড আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতকা দাউলেন হিংগুমুগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আদিকমুগে তেরিয়া ইনসানিয়াত ও গরক ওয়েফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালে গুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে

ইহুম আল্লাহ চাকা একলাং হাকদ ফুরিহমায় কায়েম কুরা আদি আদলং হেকি দে বায়ু খামগা ওয়াশে আদি বায়াকু মিহুম দেখে তে বা মিহুম গা উফদিফা বা রুলভেরি কামেং এই তে বা মিহুম আদুলভেরি নুমগে মচ্চ বার আলা কামে খামগা নাহদাশে তে বা মিহুম আদুলভেরি ওয়াশে এগো তাকওয়া ভেরি খামা গায় খামবড়ে আদি তে বা মিহুম আল্লাহ তাকওয়া ভেরি ওয়াশে হাম কশ্বরুম আল্লাহই তেবামিহুম খুরা আমলত মোড়দ্দিন ওড়গুম্বা রসকলাঙ্গে।

আল্লাহ দেখে বীরবেতুয়া মিহুঙ্গে তেরেং আল্লাহ নিয়ামে দেব্বা ফাওয়া দেমি হেক বুঞ্জে এউরেন্না দিমায় এরা সুগে দরোশিন তেব্যা মিহুম বদগিন দাসে ফাহে তেব্যা মিহুম এরা সব বদিজ্জ নম তেব্যা মিহুম নি এউরেঙ্গে মচ্চ গদব গণ্ডানে বয়ৌকং কশবরে আদি তেব্যা মিহুম নি ইমাম বিগন্থি বয়ৌকং গা বানম হামে এখানি আল্লাহ তেব্যা মিহুম ওয়কিল পুরাশে।

0: ଏବଳେ ଏବଳେ
1: আসসালামু আলাইকুম কবা হুদিনে হুরিহা কুদিনগে হাল কিহিনে পাতুন তো উম্মিদ কুরা মিহফতা গেস তি হুরিহা কুদিনগে হাল রাঙ্গাল ওয়ানিকমা হুরিহা কুদিন বেস ওয়াহ কাডু হাইচে মিহফতা গেস বিগো তে পালাম ওয়ানে নদো এমবে ফাউন নিমুনির কিহিনে তবি কুদিনে আ এমবে ফাউন নিমুনির বিগো তে কি পাকারি উলুনি কালু গাতা গুসকেন দো গেরিয়া বিসনা দেনে গোতেন হুদাম বেগে হিঙ্গা বালে দেমবানি কিহিনে তো বালালমা দো

0: ফিওলের মটটা কারণে মি ইকোনমিক মিনিস্ট্রি
1: ফিওল
0: আমা
1: আড়াং
0: ওদো
1: বাই
0: মাতা
1: বাই কোদেন
0: আ দেওল মেং এদিকে হুননা মি বাই মাসাত তো মি ইকোনমিক মিনিস্ট্রি এ বোরি হামা ফিওল আলাফ আলো মেং হামা বিফত মাসাত তাহগি কুরাস মি ফাহা কুরে কান্তত ফিওল লঞ্জে ফারাতে কারণে ফোনো ইকোনমিক মিনিস্ট্রি অবিয়াস ফুড এন্ড ড্রাগ অথরিটি অবিয়াস মি ফারাতে কারণে ফোনো আদি ইমিগ্রেশন আ সাউন্ড মেং মাউদু মাতিসা করুন হামা
2: নিং আহনক হিয়েন নো আসলুগ মি আহার মে মিকমা দে তেরেগা মে বিষ্ণা গতা মিক রঙ্গল কুরম মে বিষ্ণা গতা এ ভূরিং গুলুন্তকিং এ ভূরিহেন হিয়েন নো এ মি হিজুরাবেরিন কি আবদুয়েস এমি হম ওয়াজিফা তং হোদান এমি জমানে কি মি বড় ওয়েফারে কমেওয়ানি এমি হম গেন্নায়েরো এবার নাগা গায়গণক ফাসাস্টোদারা ফণর হাস্টোদারা ওয়ারুগে আদাদে মি বেরুং এমি হম মিকোলা গেন্না রিক্রুটমেন্ট এজেন্সি তাকুং এমি জামি ওয়ার বড় ওয়েফারে এমি ওয়েফারে কিহিনত্ত হুট্টুয়ান ને ગોતકા મે એવી વીએફઆરિયા હેદી અસ્તમી ઇજતિમાય મસ્સે તમે ઉફેદેની મીહું ગિનવાની વેસ એકોકો મિકમં આહાર મે ગાઉ મે કસીફાક મે વિસ્ના ગોય એહા રંગળે નોને બોણંજેની એય હેમ મે બોણંજે સાબકે મિસાલક હુળંગોગે ગાઉ તકુ મે સબ ફોણો આદા મીહ એબા હાદા બોડતી ફારુતકા એતિ મીતિ એકોકો દુનિયે દસકુરી કે એગોતક નો અનક દુનિયે ગા આહાર મે યુએન ગમા મુઆહાદા તક બેલાદેસ અધી નૂની આહાર મે સોય કોપોરે ઇતુરો હેં ইনসানে হাক গুতা গমো হাদা তাক বাদা দেস আদি রাজ্যেন মি প্র্যাকটিস কুরা কাঙ্কাম বাদা দেকস মি হার মি ইননে কল কুরি জামানু গ মালে গ মি হুন রাজ্যতেরে মি হুন কল কমেস কাহা লাগে মি রেসিস্ট কমেন্ট তাকে নুনি নাস দি গতুন তাফাত কুরম মি হুন হাম এতি অনক কাম ইননে মালে রাজ্য মি হুন না বিদেশ ইন না হেম এতি রঙ্গল কুরন কি নেত তো মাসে কে কুরান মি হুন পণওয়া লাগেন তো নুনি মি হুন না ইতুর মাওলু মাতি গেন তো মিসালক দেম ফাহা কো ফি মাস্তুয়া তাকে তে কালে জি মি হুন গাউম তো গয় মাস্তুয়া তাকে তে বেন কুরে বেন মিসালক বাই কালে জি তাকে হে মি হুন কন্নে গে মি তনা গন্নে রমি এ কালে বেন নুকুরে বে গাউম একম নেন গেন জা মিসালক এ গে তেরে মি বেটনি দেন মি ভিএফআর ওয়াহক দে কিরু গ মি রাজ্যে গ রেমিটেন্স মি ননি দেহাস 25 অগস্ট গ নেরফাইং নিকুমে ফেং হাবারে গ সাথে ক 40 সাথে ক 40 হাতর মিলিয়ন ডলার এই রাজ্যে গ ট্যুরিজম ইক্স লিবে ফায়দা গান ক দেপসন্ট পর কুডে তে রেমিটেন্স ক মি নন গিন ফহারা মি ভিএফআর নুনি ফাসা গ মি উল্লেনি ফ্রন্ট লাইন গ বিদেশি নুনি হিজুরা বেরিং কম বাইদান একম গ ফাতু গোলনি কম বাইতো এই বার মুহিম কম এবাহক তক নউ দেকে দেন নুনিয়া নুস তক হাবর তক বডম মিয়ারানি এমি হুং নেগেটিভ আহকত মিসাল কব বুনা কম বজে হাসে বিকুম ওয়ার বডং উন্নানে নুস তক একম এমি হুং এমি হুম বেণু কক্কিং আহারম ইকতিসোদ মে ফার্স্ট বিলিয়ন ডলার গ ইকতিসোদ ক হাদা ফম ইয়তি দেন এ ফাহুকং ফাহা কল্লান মিসাল ক রাজ্য বর্ণন জেহে ওয়ারা গাতব বেস্ট টুরিজম সেক্টর ফাসান ওয়ে বাদে এতি মিদানি বেরু একাউন্ট তক এই একল হাম এবিস আন বিদেশি ইনভেস্টমেন্ট তক কুরা কাং কা কম একম কাং এবিস বারক আর মেন গালে ন লবে
1: আজ রাজ্য বিদেশি রাজ্য লিং হুরম কে হুদ দিবে ওর গিন ওতর তে বহরে দে তো টুরিস্ট ভিসা ডিপ্লোম্যাটিক ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা দেন ডিপেন্ডেন্ট ওয়ার্ক ভিসা কো হাক দাও মে বড় মে তক কানিং এ তে এ গে গবাই তক কি ভিস মি কো বা তো মি দেন আল গো মে গবাই তো মি হরদনা কুরম দেন কো কম তো কুরন জে হে নি মি মি কম গাল গো মে ফরদুন না দেন কো রে বে নি কো কম তো গো বা হাক দক কা নি নমস কুড়ের কুলি তে নি কা সম দত কল
3: Stomach.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেসে মিরেগ ফাতিস নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালয়া মালে ক্যারি গড়া তক মিরেগ ফাতিস নামাদ বগুতুই হাতর গড়ি 45 মিনিট গ দেমিগিনস দেনি কিরত কুরআন কিও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম